0: নমস্কার শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস আনন্দমঠ এর নির্বাচিত অংশ, পরিবেশনায় শহর।
1: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস অবলম্বনে এই অনুষ্ঠানে নামের ভিত্তিতে চরিত্র রূপায়ণ করা হয়নি। 18 শতকের সন্ন্যাসী বিদ্রোহ এবং 76-এর মন্বন্তরের পটভূমিকায় রচিত এই উপন্যাসে দেশ মাতৃকার প্রতি যে গভীর প্রেম এবং ভক্তিভাব সৃষ্টি করা হয়েছে তাকেই মূল আধার করে নিয়ে আমাদের আন্তরিক নিবেদন এই অনুষ্ঠান।

সমসাময়িক পটভূমিকায় দাঁড়িয়ে মূল উপন্যাসের ভাষা থেকে সরে এসে আজকের প্রচলিত ভাষার ব্যবহার হয়তো অযৌক্তিক মনে হবে না এই আশা রাখি। উপন্যাসের উপক্রমণিকার সম্পাদিত অংশটি অবিকৃত রূপেই আমাদের অনুষ্ঠানের শুরুতে রাখা হয়েছে।

0: অতি বিস্তৃত অরণ্য, অরণ্য মধ্যে অধিকাংশ বৃক্ষই শাল, কিন্তু তদ্ভিন্ন আরো অনেক জাতীয় গাছ আছে। গাছের মাথায় মাথায়, পাতায় পাতায় মিশামিশি হইয়া অনন্ত শ্রেণী চলিয়াছে। পশু পক্ষী একেবারে নিস্তব্ধ। সেই অন্তঃশূন্য অরণ্য মধ্যে, সেই সূচিভেদ্য অন্ধকারময় নিশীথে, সেই অননুভবনীয় নিস্তব্ধ মধ্যে শব্দ হইল,
1: আমার মনস্কাম কি সিদ্ধ হইবে না?
0: শব্দ হইয়া আবার সেই অরণ্যানী নিস্তব্ধে ডুবিয়া গেল। তখন কে বলিবে যে এ অরণ্য মধ্যে মনুষ্য শব্দ শোনা গিয়াছিল? কিছুকাল পরে আবার শব্দ হইল, আবার সেই নিস্তব্ধ মথিত করিয়া মনুষ্য কণ্ঠ ধ্বনিত হইল,
1: আমার মনস্কাম কি সিদ্ধ হইবে না?
0: এইরূপ তিনবার সেই অন্ধকার সমুদ্র আলোড়িত হইল। তখন উত্তর হইল, তোমার পণ কি?
1: পণ আমার জীবন সর্বস্ব।
0: জীবন, জীবন তুচ্ছ, সকলেই ত্যাগ করিতে পারে।
1: আর কি আছে, আর কি দিব?
0: ভক্তি
2: বন্দে।

0: জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি। আমরা বলি জন্মভূমি জননী, আমাদের মা নেই, ভাই নেই, বন্ধু নেই, স্ত্রী নেই, পুত্র নেই, ঘর নেই, বাড়ি নেই, আমাদের আছে কেবল সেই সুজলা সুফলা মলয়জ সমীরণ শীতলা শস্য শ্যামলা।
1: তবে আবার গাও

0: তোমরা কারা?
1: আমরা সন্তান।
0: সন্তান? সন্তান কি, কার সন্তান?
1: মায়ের সন্তান।
0: ভালো সন্তান কি চুরি ডাকাতি করে মায়ের পুজো করে? সে কেমন মাতৃভক্তি!
1: আমরা চুরি ডাকাতি তো করি না।
0: তবে যে গাড়ি লুট করেছ,
1: সে কি চুরি ডাকাতি? কার টাকা লুট করেছি?
0: কেন, রাজার?
1: রাজার? এই টাকা যে সে নেবে, এই টাকায় তার কি অধিকার?
0: রাজার রাজ হোক।
1: যে রাজা রাজ্য পালন করে না, সে আবার রাজা কি?
0: তোমরা তোপের মুখে কোনদিন উড়ে যাবে দেখছি।
1: তাই না হয় হলো, একবার বই আর দুবার তো মরব না।
0: তা ইচ্ছে করে মরে কাজ কি?
1: তোমাকে মানুষের মতো মানুষ ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি সবাই যা তুমিও তাই। সাপ মাটিতে বুক দিয়ে হাঁটে, তার থেকে নিজ প্রাণী আমি তো আর দেখি না। সেই সাপের ঘাড়ে পা দিলে সেও ফনা ধরে ওঠে, কিন্তু তোমাদের কি কিছুতেই ধৈর্য নষ্ট হয় না? কোন দেশের এমন দুর্দশা? কোন দেশে মানুষ খেতে না পেয়ে ঘাস খায়, কাঁটা খায়, ওই মাটি খায়? কোন দেশের মানুষের সিন্ধুকে টাকা রেখে শান্তি নেই, ঘরে ঝিবৌ রেখে শান্তি নেই? ধর্ম গেল, জাতি গেল, মান গেল, কুল গেল, এখন তো প্রাণ পর্যন্ত চায়।
0: কিন্তু কিন্তু তুমি একা কি করবে?
1: কেন, তুমি তো আমাদের 200 লোক দেখেছো।
0: তারা কি সকলেই সন্তান?
1: হ্যাঁ, সকলেই সন্তান।
0: আর কত আছে?
1: এমন হাজার হাজার, ক্রমে আরো হবে। তারপর শেষ কথা সাহস। কামানের গোলা এক জায়গাতেই পড়ে, 10 জায়গায় পড়বে না। সুতরাং একটা গোলা দেখে 200 জনের পালাবার তো দরকার নেই।
0: তোমাদের তোমাদের এসব গুণ আছে?
1: না, কিন্তু গুণ তো গাছ থেকে পড়ে না, অভ্যাস করতে হয়।
0: তোমরা কি অভ্যেস করো?
1: দেখছো না, আমরা সন্ন্যাসী। আমাদের সন্ন্যাস এই অভ্যাসের জন্যই। কাজ শেষ হলে, অভ্যাস সম্পূর্ণ হলে আমরা আবার গৃহী হব। আমাদেরও স্ত্রী কন্যা আছে।
0: তোমরা সেসব ত্যাগ করেছো, মায়া কাটাতে পেরেছো?
1: সন্তানদের মিথ্যে কথা বলতে নেই, তাই তোমার কাছে মিথ্যে বড়াই করব না। মায়া কাটাতে পারে কে? যে বলে আমি মায়া কাটিয়েছি, হয় তার মায়া কখনো ছিল না, বা সে মিথ্যে বড়াই করে। আমরা মায়া কাটাই না, আমরা ব্রত রক্ষা করি।

0: তোমরা এ বনে প্রবেশ করলে কি করে?
1: যেভাবেই হোক প্রবেশ করেছি।
0: প্রবেশ তো করেছ, বাইরে যেতে পারছো না কেন? আমার সঙ্গে এসো, আমি পথ দেখিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই কোনো সন্ন্যাসী ব্রহ্মচারীর সঙ্গে প্রবেশ করেছ, না হলে এ মঠে আসবার বা বেরোবার রাস্তা আর কেউই তো জানে না।

0: উনি কোথায় গেলেন?
1: আমাদের পথ দেখিয়ে দিয়ে আবার সেই গভীর বনে চলে গেলেন।
0: তোমাকে আজ খুব বিমর্ষ দেখছি, বিপদ তো কেটে গেছে, এখনো এত বিষাদ কেন?
1: তোমাকে হারালে আমি আমি কি করব বুঝতে পারি না।
0: আমারও অনেক কষ্ট, অনেক বিপদ গেছে, এত বিপদেও আমার কি করে ঘুম এসেছিল জানি না, কিন্তু কাল শেষ রাতে আমি ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলাম, দেখলাম কি পূর্ণ বলে বলতে পারি না,

0: অপূর্ব স্থানে গেছি, সেখানে মাটি নেই, কেবল আলো, ঠান্ডা মেঘ ভাঙা আলোর মতো বড় মিষ্টি সেই আলো। সেখানে মানুষ নেই, কেবল আলোময় মূর্তি, সেখানে শব্দ নেই, দূর থেকে কি এক অপূর্ব সঙ্গীত ভেসে আসছে। সদ্য ফোটা লক্ষ লক্ষ ফুল, লক্ষ লক্ষ মল্লিকা, মালতী, গন্ধরাজের গন্ধ, সেই সব কিছুর ওপরে এক অপরূপ দর্শনীয় স্থানে যিনি বসে আছেন, অগ্নিময় বিরাট আকাশ তাঁর মাথায়, তাঁর যেন চার হাত, আর দুদিকে কি আমি চিনতে পারলাম না, বোধ হয় ত্রিমূর্তি, কিন্তু এত রূপ, এত জ্যোতি, এত সুগন্ধ যে আমি সেই দিকে তাকাতেই বিহ্বল হয়ে গেলাম। দেখতে পারলাম না, বুঝতে পারলাম না যে তিনি কে। সেই চতুর্ভুজের সামনে দাঁড়িয়ে আর এক ত্রিমূর্তি, সেও অপরূপ জ্যোতির্ময়ী, কিন্তু তার চারদিকে মেঘ। অস্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি অতি শীর্ণা, কিন্তু অতি রূপবতী কোন ত্রিমূর্তি, যেন গভীর এক দুঃখে কাঁদছে। সেই সুগন্ধ, সেই মোহময় পরিবেশে আমি যেন ঢেউয়ের মতো ভাসতে ভাসতে সেই চতুর্ভুজের সিংহাসন তলে লুটিয়ে পড়লাম। তখন মেঘের আচ্ছাদনে ঢাকা সেই নারী মূর্তি আমাকে দেখিয়ে বলল, এই সে, এরই জন্য মহেন্দ্র আমার কোলে আসে না। তখন যেন এক অতি পরিষ্কার সুমধুর বাঁশির শব্দের মতো শব্দ হল। সেই চতুর্ভুজ যেন তখন আমাকে বললেন,
1: এই তোমাদের মা, তোমার স্বামী এর সেবা করবে, তুমি স্বামীর কাছে থাকলে এর সেবা হবে না।
0: আমি কাঁদতে কাঁদতে বললাম, স্বামী ছেড়ে থাকবো কি করে। তখন আবার বাঁশির শব্দের মতো সেই অপূর্ব শব্দ হল,
1: আমি স্বামী, আমি পিতা, আমি মাতা, আমি পুত্র, আমি কন্যা।

0: সব কিছু দেখতে পাচ্ছ?
1: হ্যাঁ পাচ্ছি।
0: বিষ্ণুর কোলে কি আছে দেখেছ?
1: দেখেছি। কে উনি?
0: মা।
1: মা? মা কে?
0: আমরা যার সন্তান।
1: কে তিনি?
0: সময় চিনবে। বলো, বন্দে মাতরম। এখন চলো, তোমাকে আমি কিছু দেখাবো।

0: মাজা ছিলেন।
1: সে কি?
0: তিনি কুঞ্জর কেশরী প্রভৃতি বন্য পশুদের পদতলে দলিত করে বন্য পশুর আবাসস্থানে নিজের পদ্মাসন স্থাপিত করেছিলেন। ইনি সর্বালঙ্কার পরিভূষিতা, হাস্যময়ী, সুন্দরী ছিলেন, ছিলেন জ্যোতির্ময়ী, সকল ঐশ্বর্যশালিনী। একে প্রণাম করো। এবার এসো, এই অন্ধকার প্রকোষ্ঠে দেখো মা এখন যা হয়েছেন।
1: এ কি, এ কালী মূর্তি?
0: হ্যাঁ, কালী। অন্ধকার সমাচ্ছন্না কালী মাময়ী, হৃত সর্বস্বা

0: এই জন্য নগ্নিকা
1: আজ দেশ সর্বত্রই শ্মশান, তাই মা কঙ্কাল মালিনী নিজের শিব নিজের পদতলে তুলে যাচ্ছেন।

এসো, এবারে এইদিকে এসো। এই মর্মর প্রস্তর নির্মিত প্রশস্ত মন্দিরের মধ্যে এই সুবর্ণ নির্মিত দশভুজা জ্যোতির্ময়ী প্রতিমা দেখছ, ইনি এই মাজা হবেন। দশ ভুজ দশ দিকে প্রসারিত, তাতে নানা অস্ত্রে নানা শক্তি, পদতলে শত্রু। এসো আমরা মাকে প্রণাম করি।

0: তোমরা দেখিতে হবে তোমরা যথাবিধি স্নাত সংযত এবং অনুশনাছত
1: আছে।
0: তোমরাই ভগবত সাক্ষাৎ প্রতিজ্ঞা করো, সন্তান ধর্মের নিয়ম পালন করবে।
1: করব।
0: যতদিন না মায়ের উদ্ধার হয় ততদিন গৃহধর্ম পরিত্যাগ করবে।
1: করব।
0: মাতা পিতা ত্যাগ করবে।
1: করব।
0: ভ্রাতা ভগিনী
1: ত্যাগ করব।
0: দ্বারা সুত আত্মীয় স্বজন দাস দাসী
1: ত্যাগ করব।
0: ধন সম্পদ ভোগ
1: সবই পরিত্যাজ্য হলো।
0: ইন্দ্রিয় জয় করবে।
1: হ্যাঁ করব।
0: সনাতন ধর্মের জন্য স্বয়ং অস্ত্র ধরে যুদ্ধ করবে।
1: করব।
0: যদি প্রতিজ্ঞা ভঙ্গ হয়
2: জ্বলন্ত চিতায় প্রবেশ করে অথবা বিষ পান করে প্রাণ ত্যাগ করব।
0: আর একটা কথা, তোমরা জাতি ত্যাগ করতে পারবে, সকল সন্তান এক জাতি, এ মহাব্রতে ব্রাহ্মণ শূদ্র বিচার নেই,
1: আমরা সকলে এক মায়ের সন্তান।
3: দ্রুমদল শোভিনীম সুহাসিনীম সুমধুরভাষিনীম সুখদা

শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা

শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও না যতই বড়, হও না যতই বড়।

এতক্ষণ শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস আনন্দ মঠের নির্বাচিত অংশ, পরিবেশনায় শহর। সব শেষে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মিতা হক।

0: এতক্ষণ মিতা হকের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। এই সঙ্গে শেষ করছি আজকের অনুষ্ঠান।
1: আপনাদের সাথে ছিলাম আমি রীতা গুহবিশ্বাস। ভালো থাকুন, সঙ্গে থাকুন।